0: নমস্কার, আমার সুখতি প্রসাদ শ্রী নন্দেশ্বর মহাদেব মন্দিরের ব্যবস্থাপনা সমিতি কথা হচ্ছে 2023 সাল বিজয়া দশমী দীপাবলী ছট পর্ব পালন অবসরমা সম্পূর্ণ আমা বুয়া দাদুভাই তথা দিদিবণীহরু সাথে দেশ বিদেশের অনুভূয়া দাদুভাই তথা দিদিবণীহরু সম্পূর্ণ মেয়ের পারিবারিকরূপমা বিজয়া দশমী দুর্গা মাতা যে সদৈব রক্ষা করুন ভন্দে এক আপসমা মেয়ে মিলাপ সদ্ভাব একতাকে কামনা করতে সম্পূর্ণমা সুস্বাস্থ্য নিরোগী দীর্ঘায়ুকে কামনা করতে এসে সন্দেশ মার্ফত সম্পূর্ণলাই বিজয়া দশমী দুর্গা মাতা সদৈব রক্ষা করুন ভন্দে বিদায় হচ্ছু। হস্ত নমস্কার, ধন্যবাদ।
1: নমস্কার, এই 2083 সাল শুভ বিজয় দশমী দীপাবলী নেপাল সম্বত তথা ছট পর্ব পাবন অবসর সম্পূর্ণ শিক্ষক কর্মচারী বিদ্যার্থী অভিভাবক ভূতপূর্ব বিদ্যার্থী সঞ্চালক সমিতি পদাধিকার সদস্য সল্লাহকারজী লগায়ত কলেজ সভা সদস্য দেশ বিদেশ রহনুহুনে সম্পূর্ণ মহানুভাব হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত করতে চাহু। সম্পূর্ণ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতে এসেই পাওন অবসর কলেজ বৃদ্ধি বিকাশ নিমিত এই মঙ্গসির 14 গতিদেখি 21 গতিসম কলেজ মা শ্রীমদ ভাগবত ধন ধান্য চল মহাগে শুভারম্ভ হচ্ছে। তো মহাগে সফল বনাউনকো লাগি ম সম্পূর্ণ ভক্তজনহরুলাই সহভাগিতাকো লাগি ম হার্দিক নিমন্ত্রণা গর্ন চাহন্ছু। হস ক্যাম্পাস প্রমুখ জিত বাহাদুর রাষ্ট্রপতি, ধন্যবাদ।
2: নমস্কার, 2083 সাল আউঁদ বিজয় দশমী শুভ দীপাবলী ছড় পর্ব নেপাল সম্বত সম্পূর্ণ চাড় পর্ব আমরা সম্পূর্ণ গ্রাহক মহানুভাবরা মঙ্গলময় শুভকামনা ব্যক্ত করদছ।
3: নমস্কার, 2083 সাল বিজয় দশমী শুভ দীপাবলী ছড় পর্ব তথা নেপাল সম্বত লগায়ত সম্পূর্ণ চাড় পর্ব অবসর আমরা গ্রাহক বর্গমা হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত করতে চাহু। ধন্যবাদ।
4: সম্পূর্ণমা নমস্কার, ম তিলোত্মা ব্যাপার সংঘ অধ্যক্ষ নেত্রপ্রসাদ নেউপানে। আউঁদে গরেকো হিন্দুহরুকো মহান চাড বিজয়া দশমী শুভ দীপাবলী ছট পর্ব নেপাল সম্বতকো সম্পূর্ণ কার্য সমিতি সল্লাহকার পদাধিকারী সদস্য লেখা সমিতি সংযোজক এবং সদস্য বস্তুগত সমিতি এবং সদস্যজীবহরু র তিলোত্মা ব্যাপার সংঘমা আবদ্ধ হুনুভয়েকা সম্পূর্ণ ব্যবসায়ী মিত্রহরু দেশ বিদেশ রহনুহুনে দাজুভাই তথা দিদিবহিনীহরুমা হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত করদছু। বিশেষ করে এই চাড ভনেকো ভড়কাউলো চাড বাড মনাউনে চলন ছ, তেসমা আপনো গচ্ছ অনুসারকো চাড মনাউনু হোলা ভন্নে এই শুভকামনা দিন চাহন্ছু। ধন্যবাদ।
5: সম্পূর্ণলাই নমস্কার, আউঁদে গরেকো বিজয় দশমী তথা দীপাবলী ছট পর্ব নেপাল সম্বত শুভ উপলক্ষ্যমা 52 কোটি সামুদায়িক বনকো তরফবাট আমরা সম্পূর্ণ পদাধিকারী মূল সমিতিকা সদস্যজীবহরু র সল্লাহকার সংযোজক লগায়ত সম্পূর্ণ সল্লাহকারজীবহরু আমরো অনুগমন সমিতিকা সংযোজক তথা সদস্যজীবহরু র লেখা সমিতিকা সংযোজক সদস্যজীবহরু আমরা কর্মচারীজীবহরু তথা এস 52 কোটি সামুদায়িক বনকো সম্পূর্ণ উপভোক্তাজীবহরু র সম্পূর্ণ আমরো এ সাবিক টিমটিপকা সম্পূর্ণ চাইলে উপভোক্তা লগায়ত সম্পূর্ণ জনহরু র দেশ বিদেশমা বস্নুভয়েকা সম্পূর্ণ দাজুভাই দিদিবহিনীহরুমা বিজয় দশমীকো মঙ্গলময় শুভকামনা তথা यो आउँदै गरेको जुन छठ पर्व नेपाल सम्बन्धमा सम्पूर्णको उन्नति प्रगतिको कामना गर्छु र उहाँहरूकोले चाहिने सम्पूर्ण इच्छाहरू कामनाहरू पुरा हुन् र हामीले यही 52 कोटी सिद्ध धामको पनि मङ्सिरको 23 गतेबाट मङ्सिर 29 गतेसम्म एउटा महायज्ञ लगाउँदैछौँ र त्यसमा सम्पूर्ण श्रद्धालु भक्तजनहरूलाई उक्त कार्यक्रममा आएर आफ्नो चाहिँ नै पुण्य आर्जन गरिदिनको लागि मैले हार्दिक अनुरोध गर्छु।
6: नमस्कार, म रामचन्द्र छेत्री बुटौलुपा नगरपालिका वार्ड नम्बर 11 को वडाध्यक्ष। 2083 साल को विजया दशमी, शुभ दीपावली, छठ पर्व र नेपाल सम्वत को अवसर में सम्पूर्ण वडावासी दाजुभाई दिदीबहिनीहरू र सम्पूर्ण स्वदेश तथा विदेश में रहनुभएका सम्पूर्ण नेपाली दाजुभाई दिदीबहिनीहरूमा यहाँहरूको उन्नति, प्रगति, सुस्वास्थ्य र दीर्घायुको हार्दिक मंगलमय शुभकामना व्यक्त गर्दछु। यहाँहरूको सुस्वास्थ्य रहोस्, समृद्धि रहोस्, यहाँहरूको माया हामीलाई प्राप्त भइरहोस् र ओडावासी र दाजुभाइ दिदीबहिनीहरूले जुन माया सद्भाव दिनुभएको छ, जुन सल्लाह सुझाव दिनुभएको छ, त्यसले गर्दाखेरि हामीले समग्र विकासमा हामीले सहयोग गर्न सजिलो बनेको छ र हाम्रो आफ्नो कार्यक्रमलाई अगाडि बढाउन सजिलो भएको छ। तसर्थ यहाँहरूको यो माया सद्भाव फेरि पनि प्राप्त भइरहोस् हार्दिक शुभकामना गर्दछु। मेरो तर्फबाट, ओडादेशीको तर्फबाट र ओडा समिति सम्पूर्ण जनप्रतिनिधि कर्मचारीको तर्फबाट यहाँहरू सबैलाई फेरि पनि हार्दिक मंगलमय शुभकामना व्यक्त गर्दछु।
7: हो, घर पनि कति राम्रो बनेछ, छिपिक्कै भएछ।
8: अब काठको रेलिङहरू राख्नु पर्ने छ, कुर्सीको राम्रो डाइनिङ टेबल पनि राख्ने हो यहाँनिर।
9: बाबा, मलाई पनि एउटा काठको दराज राखिदिनु है मेरो कोठामा, मैले अस्तुनीदेखि भनिन्छु नि हजुरलाई।
7: ल, बाह्र हात मागेर भित्तामा रोकिने भन्थे, त्यस्तै चाल नगर्नु न। ल, यो सुन्नुहोस्,
10: घर, अफिस वा होटल डिजाइन हेर्ने मात्र होइन, अनुभव गर्ने कुरा हो। वेलकम टु ग्लोबल इन्टेरियर, जहाँ तपाईँको ड्रीम घरलाई मोडर्न टेक्नोलोजी र प्रिमियम फिनिशिङबाट चम्काइन्छ। हामी केवल साधारण कार्पेन्ट्री मात्र गर्दैनौ, हाम्रो एडभान्स प्रोडक्सन सिस्टममा उपलब्ध छ सिजनिङ प्लान्ट, ट्रिटमेन्ट प्लान्ट, सीएनसी मशिन, प्यानल स, अटो एज बान्डिङ, कोल्ड प्रेस र सिस्टमेटिक पेन्टर बुथ लगायत सम्पूर्ण सुविधा। ड्युरेबल, स्टाइलिस र इन्टरनेसनल स्ट्यान्डर्डको फिनिशिङ, जसले तपाईँको घरको इन्टेरियरलाई टिकाउ र सुन्दर बनाउँछ। थप जानकारीका लागि ग्लोबल इन्टेरियरलाई सम्पर्क गर्नुहोस्।
11: विश्वास र टिकाउ हुने सम्पूर्ण फर्निचरका सामग्रीहरू एउटै छातामुनि।
12: हजुर, बेड, दराज, ड्रेसिङ टेबल, डाइनिङ सेट, किचन, पार्केटिङ काठको रेलिङ, सोफा, पार्टेसन लगायत घर, अफिस, होटलका सम्पूर्ण इन्टेरियर कामको लागि ग्लोबल इन्टेरियर एन्ड कास्ट उद्योगलाई सम्झनुहोस्।
13: प्रोप्राइटर लिल कार्की, फोन 98570-72397 र 98475-42914।
14: ग्लोबल इन्टेरियर एन्ड कास्ट उद्योग प्रणाली तिलोत्तमा छ, गोरकट्टा।